লাগে আকাশবাণী ডিপু নন স্টুডিও ঘুরিয়া পরফাই ফরা মিনিট ফকেবরা ফকসি রেডিও নাকার জুটুন কেডো আনারা ফান নীলি হুনমন রংহাংপি কারদম নাংপা জিরসি পিনিকে চেংসে ট্রান্সমিশন ইংপু পনেগল পিনিকে পিনিকে আরু নিফাই ইংকয়রা সিরকেপ ভমতারনি জয়মেকে বাংলাকে এফ এম পেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাটক বড় সিরকেপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং পেন টানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন জয়মেক আরজুলং একজি পিনি কন্ট্রোল রুম আলং সায়ার পোকে ডেঙা টুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি মাধব দেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি চিনথং ইংটি লাপেন বাংফু বাংফি কে পন কে

পরা মিনিট গ্রেপ হিন্দি ঘা চালালু নাংলিটুম আর জুলং ইচি পর ফাইসির ক্যাবরা মিনিট ফ্লি ক্যাবরা ফ ইংলিশ আলু নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ক্যাবরা মিনিট গ্রেপ কার্বি লিটারেচার আপু থাক মাতে কার্বি লামেট আজাই মেক নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ক্যাবরা মিনিট থম ক্যাব আসামিস লামার জানালু নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ক্রেসি নিং আর লো আলাম থে নাংলিটুম আর জুলং ইচি আদুন্থু সো আর লো আং টং আং ডেং আলং প্যান চিহু চিপু রাজাই মেক নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ক্রেসি রা মিনিট থম ক্যাব মুম্বাই প্যান কাপাচিটা বিবিধ ভারাতিয়া যাই মেক নাংলিটুম আর জুলং ইচি পর ফাই হিনি দিল্লি প্যান কাপাচিটা ইংলিশ আলাম প্যান বীরতা আর জুলং ইচি পর ফাই হিনি রা মিনিট ক্রেপ দিল্লি প্যান লেথর কাপাচিটাক হিন্দি আলাম প্যান বীরতা আর জুলং ইচি পর ফাই হিনি রা মিনিট থম ক্যাব মুম্বাই প্যান কাপাচিটাক বিবিধ ভারাতিয়া যাই মেক নাংলিটুম আর জুলং ইচি পর ফাই কে থমরা মিনিট ফ্লি ক্যাবরা ফ গুয়াহাটি প্যান কাপাচিটাক কার্বি আজাই মেঘ নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ফ্লিরা মিনিট থম ক্যাব ডিমাসা লিরমিয়ালুন আর জুলং ইচি পর ফাই ফ্লিরা মিনিট ফ্লি ক্যাবরা ফ বড়ো লিরমিয়ালুন আর জুলং ইচি পর ফাই ফ রংরূপ আজাই মেঘ আং ডেং আলং প্যান টি সিডলিংস অন প্ল্যান্টেশন প ফুথাক চিহু চিপুত নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ফরা মিনিট থম ক্যাব পিনি সারলাম থে নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ফরা মিনিট থম ক্যাব রাইসি কার্বিলুন বারিমালু নাংলিটুম আর জুলং ইচি পর ফাই ফরা মিনিট ফ ক্যাব লামজিয়ার নাংলিটুম আর জুলং ইচি পিনি কপি পিয়া যায় মেক্সি কেরট কে পার জুজিমা ফুটাকে লাপ আনলে জেঠানিক চলনায় নন স্টুডিও ঘুরিয়ে পর পরফাই ট্রকরা মিনিট ফ আপর চকাই কাইল লাসিনাং লিটুম দিল্লি প্যান কাপাচিটা ইংলিশ আলাম প্যান বীরতা আর জুলং ইকপ

লাপানা পর্ণাং লিটুম রুবিনা ক্রপি কিলো নালুন ওপো পালম পালন আর্জুইক লং তাংল আদুন্থুয়ালুন আর্জুইক থুসেনাং হানু রংপি কিলো নালুন আলোনা লামথে ওকাং তুইনে আর নাম পালন আর্জুইক সেনাং লবাং সালুন।

পরফাই ঠ্রকরা মিনিট থম কেপ আন আকাশবাণী ডিপুয়া জাইমেক ইউটিউব লাইভ স্ট্রিমিং আকে রাপেনাংলিটুম আর জুলং ইচে লাপেন আকাশবাণী ডিপুয়া জাইমেকে দো আন কার্যুদুন জিয়াফান আদা পরফাই ফরা মিনিট ফ কেপ আ পরবেন আজও পরফাই কেপ আন এফ এম বেন লং পেন মেগা হার্স ফারো ইসিরা টক বরাসির কেপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আকে রাপেন টানাংলিটুম আর জুলং ইজি লাপেন আন পার্তা কাচিনি জিয়াফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্টা নাংলিটুম আকাশবাণী ডিফু আলং হুমরিদাম একদামে পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কে এন পেন চিপাহী লুনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কাচিপারি ডেং আজৈনি টমন টেপ্রিন দং চান লাপেন লাংবি আন্তা চিহো এডলু পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু আন হেমকম হেমরায়া লং ওয়ার্থাপ থেরা এলং আদিম হিলি খুদ্রা হালা ডাকসি ওয়ার্ডাম ইকনাংজি কালিতে মিথর দুৎসে কেনাংজি পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু কাচিপারি ডেং পেন এ অক এ প্রাণ ফান্তা হেনু আথেকে লবাংস হরমু পেন আসন সন আকিসু লাপেন ক্যান্সার আকিসুতা চলং ঢেক লাসি পলিথিন লাপেন প্লাস্টিক আহরমু চিপারি ডেং দে ডেটসে আকেমে কেনাং সট কে পাচিনিয়ালাম থেকে লাপোয়ানিক চল নাং লিটুম জাইমে কার্জুলং বোম লাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন জাইমেকে বাংলাকে এফ এম বেন আলং পেন মেগাহার্স ফারুই সিরাতক বরাসির কেপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস আলং পেন টানাং লিটুম জাইমেক আর জু ইংজি ননাদুন্থু পিনিয়া সারলাম থে আর জু ইক সেনাং পিনিয়া সারলাম থে লাকে আর মো কাই ফে ফে ফেপুক মাতে মেন মেন লাম জুনো নিংজে স্যার লাম থেকে মান আর নিশি আর মোমো বাংহিনি কপিনে আলাম চিঙ্কি বম চেঠান বম আহুত ইনুদ আবাং মেন মেন মাথা ক্রাং আমাত লাম জুনো নিংজে স্যার ল লাসে আর মো ইনুদ আবাং কে পুল বা আর মোটা কাই ফে ফেসি ফেপুক আসন লব লাদাখ লাম জুনো পেন মনির আফে কে কামেনথু এজাত বেদল পুসি আলাম কাপাং বারদাম আথেকে কাইলেট লে আবাংটা আহুত পেনকে লেট ডেট পু কি পু দাম আলাম থে লাসি সার পালাম থে ল আরমো কাই ফে ফে ফেপু মাতে মেন মেন লাম জুনো নিংজে স্যার পিনিয়া সার লাম থেকে লাপন ইক বেদল নাংলিটুম জাইমে কার্জিলং বমলাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং পেন নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই থ্রগ্রা মিনিট ফ্লি কেপ আ পর প্লেং টাংল লাসি নন আদুন্থু কার্বিলুন বারে মাংডেং আলং পেন আফ্রাংসি আলোন আর্জুইক সেনাং চন্দ্রসিং ক্রো কিলোন আলুন আলাংলি পেন কিলোন জি আলুন কে হেম্ফু কে প্লাং আলুন তাংটে আর্জুইক সেনাং আলাংলি পেন কিলুন লবাংস আলুন

0: tangke pendengsum porle paching thang lupolo te nike au somar tum ki phire thakmono ta class ta hosore do ilang mate
1: kalang lo
0: 2013 pen polo tang te 2000 pene 1920 lombang ka au somar tum ki ongnai sita class kwan lo class 7 class 6 la sona lom sidu
1: kalang
0: amatsi class 2 somar tum phan positame abc ke than khulle ili ke cheng si nai don ben ke osama tum abc thek the sita ninkan siang bang than lo bote abc ke thek po person si nili phom tia ni son ang pan la wednesday ni son bang ke ani thik dal la la pen hala pending sum pa ching thang bang ta mane la friday ni son bang pa ching thang long lo la son ni bang si nu tin ai sidan man ta la pen e si bang ka churu nang bang la hello school along ke ili tuma khai da de karbi usmar da de
1: kala
0: anu ka prega khai tum da dola da sita hala so khai tum ta apending sum paro bang ke alo so tum polo ta alo so sum mala tum polo te ha tum ta bini pe kok sa nang ching thang don lo non son ne pali au somar ponoi ba bhojpuri au somar mate bihari au somar tum ponoi mane ke di masa au somar ponoi la tuman ta la ili tuma dress nang ching thang don lo
1: ตั้งแต่นางลีลาสวาปินเด้งสมปดกับปัจจิงทางมุเป็นนางลีนางทานอีกแล้วกับเพื่อแค่เอาสมมาเราตัวมาพันอะไรลีตัวมาเนียงเกี่ยงเป็นซีปินิเปกกนางกับจิงทางดุนมามาเตอีซีเวียดนางจีปัวพันซีล่ะตัวนางกับจิงทางดุนอีกแล้วเนี่ยลาสโซลองบังเกอีลีตัวมาอัมโมเป็นนิลีปุโรอีลีตัวมาใครลองมาตัดเช็ครอยอดี
0: สิ นี่ลิตรมาเป็นเด็กสมบัติกะลิเล่ปมหาลัตมันนั่งเช็ครอยดูเนี่ยเดี๋ยวสิตานี่ลิกิทันทัวบังเกยองซียูนิฟอร์มนั่งปุ่นตั้งเยยูนิฟอร์มเกอีซีเวดนั่งกอกปอมันเนี่ยบังเกลองเพนส์นั่งเช็งทางมากัดดูกับเวทบังเกปุ่นดำนั่งสกัดซีเช็งทางปุ่นแต่ฮัลล์อินเวดลองเพนส์เช็งทางอาอุตสูพันบังอาอุตสูพันเกยองเด็ดปอบัชลังนั่งดักปออามาซีฮัลล์บังเกขายตัวบังตานั่งอาร์จูโล polo tang te aku ni li ha dak arju karju ta la tum bang khai tum han ta nang li tum pending support nang li tum dang se pak lang oi phama si ave eu polo te ave lu te lama se ching thang nang kok po ama se ha ga tum bang ke school la ron lo ba a rules pen phama se nang ching thang on lo ai ha tum bang ke nang ke thek dun long aning kang sam pen ba ke lang me ben se nang ching thang dun lai ha ga tum bang ke
1: kalang ik mix sen a size nang ik lem lo nang chiro ik pik lo nang li phan ni tang te ni li nang li phan ปะทนังอาจุทุอีกลังปะมุเฮตกะเปรกะสคูลละตุมเปนังลิสคูลกะจิเปรกเจกเนลินังเกเทคดุนลองกะเปรกะตุมอลองเกปินเดงซุมปอดโดตะไฮโลอเวตะไฮโลตะมีไพรเวทสคูลละลองปุโลเตกิเทคดุนลองเลเซเกอองตะมีนังเลียบังเกลาปินเดงซุมปอดะบังปะคลังอีกเดลอลาเปนอันปาร์กะเปรกะสคูลตุมเปนังลิสคูลอะกะจิเปรกเจกโกปิเนอะกะเปรกดุอีกลังมา
0: ก็จะเพล็กเจกับบางดังที่พี่บางนิลิชีเนี่ยสิทำไมนิลิน้องฮัลล์ดังนิลิทุมาดงอะไรกับชาร์จูลองอันเต็งพอเราตั้งแต่ล่าสุดน้องนิลิทุมนิ่งคันเซ็กเซ็กเป็นพับตาฮินีร้องอะไรกับชิปัตเต้ดูดูมาแต่ยูทเฟสติวัลปุ๊ดูดูมาฮัลล์ล่าสุดยูทเฟสติวัลล่ะลองมันนิลิสิกับชุบูเดี๋ยวนิลิทุมาสคูลเป็นตา laso a unit bang nang bidon te ko son po ma sala committee to maning arong igo lo o polo te a unit nang bad lo pot isi bang ke la bang ke kemesan alam lo aku nili ma thang ma tha mata a pending sum poching thang chote chok che po si festival nil tum che patte dun lo apen ka che patte dun cheng haning kan ke a class kang tu nai lo class 6 7 au somar hello amat class 6 7 pote kwan si the amat bi soy lo yo hala ka che patte dun hut আমার নিলি তুম লাকে চেং সিগে যে পাতি দিন কানবাংকে সেকেন্ড বেস্ট টিম লং ইক দিন আমার লা সো সেকেন্ড বেস্ট টিম লং ই দুন পেন লা কমিটি তোমার মাছি মানে পাচে থ্যাং দুধ পাও সনতে মা যে পিনিং ফাস্ট নাঙ্গা যে পাতি দুন পেন তালা সন মাছি কাপড়ে কাপড়ে গা স্কুল তুমতা যে থানো বা হাদাক তে বক্তরা আরার তুমতা যে থানো যে স্কুল পেন লাসো গা যে পাতি দুন বাংকে ফাস্ট লোতে মাতে কেপ্রেক জেগলো লাহাইলো লাসি নিলি কাছে থেক লং লাপেন হিনি কাছে প্রেক পু নিলি খার জু লং বাংকে আলঙ্কা প্রেগা স্কুল লং পিন্ডেং সম্পদ কি পি বাং পি বাং বেলা আলঙ্কা প্রেগা প্রাইভেট স্কুল তুম পিপেলাং গভর্নমেন্ট তোমার ফ্রাং পিলো তেমা আছে তাহলে তুম তাকো ইং টন থুই কক আলো সৌ সো মার তুম ফান পনই পিন সৌ সো মার তুম ফান পনই আমার সি নিলি কাছে থেক লং কে লা এসন সনি লাপেন ইসি বাং হালা আলো সৌ সো মার তুম ফান বাংকে স্কুল আই স্পোর্টস আহুট পতামে কি ফিরকে থাক আকো কি ফিরে থাক

0: กูอันโอสมาระตุมกิเมียงเทกวันเทกมาลาสุพุทธะตะเมทันปะจิรมีอีกจิมา
1: กูจะรู้ทุลิทัดล่ะนี่ลิตุมสกูลล่องนอนมาดเกะแบทช์พลีโลกิตอกลาเป็นลาแบทช์พลียังบองเป็นฟาสแบทช์กิตอกหุดหุดบางประเทศอันนี่ลิตาดูเอกเททักเอกเทลูเมทริกิตอกตุมเอาสมาร์ทเป็นเทนิลิซิอาบิซิอาเทนซอนซอนอามานิลิเอาสมาร์ทตุมพันโฮสเทลสิจิบิรุกโลอามาฮัลลาบ้านนี้ตุมังโฮสเทลังโดนเดซิตาจอกเจฮัลตุมันห้างเดลนิลิห้างบอร์อิดัดปอซอนโนเตเอาสมาร์ทตุมบังมือบอลไนคลังเชงเชงโลเตยอโมบายออดปิกปุตังอาพิโอปตุมบังมันังทับทอดโลอามาลาสูอาฟาสเบสนั่งทอกปีตุมFirst division, second division, and third division. Third division bank se ke come to.
0: Kala.
1: Amala so result me pen. Second best tuma bank ke niling par inning the two olo. Ke the two bank ke nilis kacho than long vek vek aus amal si ke ong lo. Hala so long bank. But the first best bank ke nani school pen. Mane a class dang mission pun na son nang karju dun long pen nang dun lo la tuma bank ke ili kicheng pen le kacho than long kali ke mati.
0: Kala.
1: Ta second best long bank ke nilis tuma kacho than long vek atum lo.আমা হালা দাগা বাংকে ফার্স্ট পাস এডল সেকেন্ড বেস্ট পাস এডল থার্ড পাস এডল ফোর্থ পাস এডল লা আং তন বেস্ট মান দা ফোর্থ বেস্ট মান দা পাস ইগলাবল সিতা পিনিং আলং বাংকে পেনতে চুনিং এত বাং মেছে চুনিং আলং বাংকে 100% কে পাস বতাই স্টার কে লং তুমতা দুল আপেন কে মানে লেতার সাবজেক্ট হিনি মানে কে ইংলিশ লং মানে মানে কে কারবি লং মানে কে পিনে মেথ সাইন্স লং ইলা সনসি মানে হালা তোমার বাং লেতার নং ওয়ান পিগল আর নন লা ফোর্থ বেস তোমার বাং কে ইনর বাং কে সিতা থার্ড ডিভিশন দু তুই কগল আমার সিতা নীলি মাথা বাং কে জিনুইনলি সি লতুম কাচার লি লপত আপেন আ বেস তিন লে রি এজি বতা পুপে সেটা থার্ড ডিভিশন সেটা আউস অনিং আ রং ল নীলি তা নিং আ রং ল আমার লা বেস প্লে বাং কে নীলি তোম পাপাস লং ই গেল লা
0: বাং কে 100% সাই দিল
1: 100% ইগল
0: কলাং কলা না চুরু এক পিগল না লি ফান না লি কাপরে গা সাই পেনন পার্ট আমি লুকা চার লিয়া না থু সেটা মে মেসেন না আসাত আং থেক ও সোমার ফান এ কিবান থেক লা তামে না লি এ থেদুং সাই মতে থেদুং আর পু দো পসে না লি ফান তামে আকিরো না পি এক পিগল তাং তে পাদুসি আকার জুত হাই পনাং লি ফান নি লি না কার জু ইক জি না লি ওবে কি মি ফান মতে না লি মিথাঙ আসাই পেন কুপি সিনাং লি এ পিনাপ আ ওবে তোম ফান লাম থেকে থান গাং তু
1: নন নাং কে লে ই আ ওবে তোম ফান পুলোবা নিলি স্টুডেন্ট তোম ফান নিলি কাপাকলাং গাং তুং বাং কে লাসন ইয়া রিগল জে নন কে আফ্রাং আ সন কাই গালি দালু
0: কালা
1: পুদাম নন নাং লু গ চার লি লে থেগো পুসিতা কুপিনে ওভারিং অফ আর সাই কাচ লং দুন জি বাবরিং ওয়ার সাই কাচার লি কি তাং পেন মাত অ্যাপ্লাই দন মান লং পিডি পু ওকে সিক্সাক ওলো বাসুং পিগল লাসি লাসু আলং জং সিমা থা দাম থু বুলো তাং তে লুগো চার্লি মা লুগো চার্লি আই হেম লং কে নন চেথান দা গালাম ল ইলি তুম লাসন ইয়াত সার্টিফিকেট আবে জে নিলি স্কুল অং নাং চার্লি দুন লো বুলো তাং তে লাবাং সো আউসো ফান কে নিতুম সার্টিফিকেট নাং পিলো কা চার্লি কি ইউত পেন ডাকা স্কুল পেন ই তাং লো তে সাকুরি লং ফিরি পুন হক স্কুল সার্টিফিকেট পি আবে সিতা লসো সার্টিফিকেট পি আবে পোসিতামে নীলি নন লা নীলি ইসো মা তো মহান নীলি কে থান কাং তুং বা নন ওবে কিমি তো মহান কে থান কাং তুং বাং কে কাচার লিয়া লগত মতে কাচার লিয়া লং আ কাপ্রেক আসাই মতে আলাং তুম ও আফি আলাং তুম লং কে নাং সদিয়া বাং কে চার্লি বেগ নেই লাপেন ক্লেম বেগ নেই নন ক্লে ক্লেম বেগ নেই বাং কে ইলি তুম লু চার্লি চদ মাত সাই ক্লেম ক্লে নন ইলি তুম ডাক এমেথাং কার্বিয়াং লং অলং আলং রি লং মাতা ইলি তুমি থেক লং ল কাচার্লি বাং তো পিক পাক লোতেমা লাপেন কাচার্লি কাং তন তুম দা দু ও লোতেমা সেটা লাতুম নহক তা লাপু আমেথাং আবার সাই পেন বা মেথাং আ কে থেক পেন লাপু আবার রেং আবার সাই লং ফিট পোকা বে পছি নীলি লাতুম হান কাচুনিং রি বা কে থান থু কাং তুং আবাং কে থান উজি আবাং কে নীলি তা থেক থে সেটা মাই কাচুনিং রি আবাং কে ইলি তুম কাচার্লি আলোগত লান সুসে সাই এয়া কাপ্রেগা সাই সাই কা টিকি লে পনো লাপেন কা চার্লি তা নন সন কা চার্লি কে চকচে মা বসে নিলে কা মাথা লো মা লো চার্লি বং চকচে মা বসে কা মাথা আথে নন বাং নি ইলি তুম থেক লং ফ্রং ল নন বাং কে আ জেনারেশন মাতা 5G ল বাই 5 জেনারেশন আ লং কে মনি দে তুম লো চার্লি ও এ তুম পসে তামে নাংলি স্কিলফুল জগলা হ্যাঁ স্কিল দো নাই মানে নাংলি জাত লে ক্লেম লো চার্লি চট পদতে নাংলে ডিগ্রি দো ও সেটা নন কেন হক তা আবার সাইকেল

লাপানা পর্ণালিতুম কার্বি কালচারেল সোসাইটি আতুম কেলনালুন লাহেনল নিতুমা রং পালুন আর্জুইক লং তাংল আদুন্থুয়ালুন আর্জুইক থুসেনাং মঙ্গল সিং ক্রোলাপেন আরিয়া সাংহ আতুম কেলনালুন আলুন আলামথে ওয়াংনন কার্বি কর্তে ইংজিয়র পালুন আর্জুইক থুসেনাং লাবাংসো আলুন।

লাপানা পর্ণালিতুম সুরেন বে লাপেন পাপন চক্রবর্তী কেলোনালুন মালিন আদা পালুন আর জুইক লংটাল আদুন্ঠ আলুন আর জুইক ঠুসেনাং বিজয় লেখে লাপেন মিরমিলি রংপিপিয়াতুম কেলোনালুন হন থে আলামার জানা লংপেন আলুনালাম থে মান্টু শিবাং জি নাং লাবাংস আলুনালাম থে কেটক বাংলাকে মনিরাম তেরন কেটক আলুন টাংটে আর জুইক ঠুসেন।

লাপান পর্ণালি তুম বিজয় লেখে লাপেন মিরমিলি রংপিপিয়াতুম কেলন মানটু সে ভ্যাং জিনাং পালন আর জুইক লং টাংল আদুন্ধ আলুন আর জুইক থুসেনাং সুরেন বে লাপেন সত্যা প্রভা তিমুং বে কেলন আলুন দনবারিম টু আলামার জানা লংপেন আলুন আলামথে রিরো আতুম কাচিংকে লবাংস আলুন আলামথে কেটক লাগে চন্দ্র সিং দেরা কেটক আলুন আর জুইক সেনাং লবাংস আলুন

লাপানা পর্ণালি তুম মমতাজ রাশিদ কেলোনালুন বান নহি পায়া পালন আর্যিক লং টাংল আদুন্ধু আলোন আর্যিক সেনাং ভূপেন্দার কেলোনালুন আলোন আলামঠে কারুঙ্গে ইয়াত তো পালন আর্যিক সেনাং লাবাংস আলুন।

আথেকে মনি রাখায় এফাম কাংসা আলাম হেলো হিরজে লাসন চিংডি জট পেন সবিনা কুয়ার পু ইনুত আহির বাং পলো কবিতা জীবনের সফল এক আবিষ্কার আথেকে কায় আর্জন কি উন পামে কাপেঞ্চং থেক হেলো হিরজে বন্দ আলাংলি পুথুলো কবিতার আঙ্গিক দেখ সজা বা শরীরটোয় হল কবিতার প্রাণ আথেকে হিরজির অক আবাং আপিন্দেং মতে আবাঙার পুম হেল হিরজির আছে বন্তা লাহে হয়ে আলাম মাথা দান্দেসি ওয়ার্স ওয়ার্ড পু ইনুত আহির বাংকে পাপ্রেক দুন্ধুসি পুলো পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ ইট ইজ অল এস ইমর্টাল এস দ্য হার্ট অফ ম্যান আথেকে কাদো করে পেন কাপা ফ্রান্সি লাপেন কাপাদুসি আকুন হেলো হিরজির লাকে মনিত আনি আসন থকসি বীরুণে লাবাংস পছি আনুতি নাহির বাংতা হিরজির ফান কাচিনি দাম প্রেক যা মাজ কাচিনি সুন্দর আজহার আহির লাসন আহির বাংলাসন দো আমেথান তক তা কপিয়া হিরজির তং কেতক লনে চিচিনি নে লাসন আহির বাংকে ফিয়ারিট ক্লোভ স্টক তা ইনুল আলাংলি পুলো হিরজির কেত আহুত লাভাংসু কাপার দাম মানে অর্থ লাকে নেপেন আর নাম যে চিনিছ কেত আহুত বন্তা তক্তাং দে রাফিকে লাভাংসু অর্থ কে যং দাকে আর নাম বেনাপার যক তা চিনি নে লির্মিয়াকার হিরজির আধুনিক কবিতা আফান মনে রাতুম আক্র কালাম কাচিনি দাম সুমক্রুং আজ কাপুরহি তা আনিং কেরুং পন আবে লাবাংস আলাম চিনিসি কালি তাং সামসিং হামসে তা পুলো হিরজির পুরহি দেড় পেন নাং কুপিসি কি বুঝি মা লাহেলো আক্র গালাম বন্দালা কাদ্য কবে আলাম লাংদাম এ পেন নলিনী ধর ভতাসার জি কানিং জি আলাম নিং চিপিসি কেমে আলাংলি পুলো কবিতার আবরণ মৃদু ভাবে রহস্যময় হওয়া উচিত ইয়ার শব্দত এটা বিশেষ যাদুগুণ থকা উচিত যি শিক্ষিত শিক্ষিত অশিক্ষিত সকলোরে চেতনাক আঘাত করিব পারে আথেকে হিরজির আবেঙ্কাকে আসাপসু আনছি পামাংহু মে মেরে চাঞ্জি লাভাংস আলামথে ইসি কেনাংসত যাদু আগত দোনাইজে লাস পেন আজকসি কেথেক শেয়ার পেন কেথেক থে কাদ্য কবে আনিং আলো রপন কুত হেক নাঙ্গে আথেকে এংনো কেলুন আলুন লাপেন ইংনেক প্লাক প্লাক আছে আর্জুনো দাক আসন কেংকাম কাচিজর পাশে রং লাপেন মি রং ফার পাপু আক লাংন দাক আসন সে হিরজির কেতক তা থাংনাক আবেঙ্কা আবে পেন তক আক আক পুরতে আর্জুনো দাক আচার পেন কার্জুলং আলুন ইনেঘিং আছে চেজর জর চেজর জে জে কেঙ্কাম পাপু পামি মেলাং আমি রাপু কেলাং মে আসন সে চেচারিম আবেঙ্কা বিপন পেন হিরজির তা তকথেক আসনতে লাসন আহিরজির আর দি দো হির বাং আতুম তা আমেথাং আপিরথে দো হালা বাংস আপিরথে ইলিতুম কাদকাবে আপিরথে আসন কালি ডক্টর ভূপেন হাজরিকা ইজি রালুন লাসনসিত হাহিখিনি পাবর বাবে বহুত কান্দিলু মাঝে মাঝে কান্দি কান্দি নিজেই হাহিলু আলাংলি আসাব আকাং নে কেলংজি আফান পেনাং আন চিরুল আহুত পেন আহুত উন আন চিরুসি আমিথাং দা ইংনেগল ইজির আহ জির পুলতে লাদাখ হিরজির কামাথা লাপেন সত পাদুপন নাইজি কামাথা চিংথেক আতুম আতেঙ্গে মনিত আবাং আর্য নালং সন ক্রিপলি কামাথা উন আজা কংডু লাবাংস আং বং পেন ইসিবাগ আলং হিরজির আলির ভিড্রা ইলি তুমাংনু নাং পাকলা আংলতে লাসন আফান কামাথা পুন আথেকে কামাথাকে মনিত আনিং আলো আহরমু আথেকে ইনিংসি চিনিজি হাকো পেনকে কার্বি আতুম তা হিরজির আসাব আকেপ্রে কেদু আলাম চিনি নেছি লুন মতে লুতু নাজির।

pusi puan si chini chol lasi anotin da lun kabonda thega bang afan ke lun si pusi ki hir karbiye tumang bong ke ha pirthe longle kang du ka hot pen ta lun si kapoche paphang una ga jo karbiang bong luna lamera bang si inchu muna ga san si thekla ele tum chechi ne dat si lun alamet kangchune akhyang bong ke karbia khe hello lun pen afike tumu karbia ham phangaron hehuita isi kangchuklong than palar karbia lamet lo than palar ba mukhi khaito bhanji neligi jongda karbia lamet ke plang lake matha dam pamelate karbia tum amethangle kapachan ke chengali lake bang arnamani ekang hon me se lamet ke plang alam luna longdo sar sar chethan palamu karbi ke thavila pirbi ke thavilanga ko karbi kave luntumo chiphong tor teron rong supo nangklang musilok sarpo karbi nim rokom ke cho damkum apak le papho papho kadeng phong me cho kangkoi beng alun hangju anda lunkan arongdo মলে কাং দুগা হুকে তেরন রং সপুয়ারং মুসিলক সারপু নাংক্লাং পেন তোয়ার পিয়াকুং মে গেছো তাং পাক লাপেন ফং থেংকক থেং ক্লং ক্লং সি আথে আবে আজি রাবে আলুন হাং জো সি আরং আজি কাছে পি লাসি বাঙে থাক সংসার এছো আন্তা এজিনস দুনসে সে পিরথে নাঙ্গা চেলাং পুতা লুন লং লাসং সি দু এথাক বাং সংসার ইচো সংসার ইপালি ব্রাদু নাংতাং মিন্দারা রংসু কার্বি তাংরাই কাজিনসু কার্বি কাবে লুন্তুমু পুথত বাং সংসার ইচো সি কার্বি আতুমা ফান লুন কাপা থানজিয়া ফান মির্জেং আতুমা ফান পীরথে নাং তৈল তাং হো লুন লং লাসন সি দু সংসার আহুকুম তাং হো মির্জেং আতুমু সোসো সিংজেং পেন মিন্দার নাংলো মির্জেং পারজান জাংরেসো সিংজেং পারজান পাওসো লংজেং পানাপ্লু রাদো কালু ফং লোরিং লাংডো আধেকে তেলেহর লাংসো পুতাপু নিমসো পিমার আতুম কাংনেক দুন চয় আজক মির্জেং আতুম আমেন ইরদুন লো চজাক মির্জেং মুসোসো মির্জেং জুদুন আলামো নাংতুম কিনথায় আদেৎসো নাফান তাপলি রাহাংজো নাফান জু পিনরাম রুংফ্রো নেতা মেনমুন নাংজুপো নাংতুমা মেন পুহেনলো লোরি ওয়ানসান পেনরাংনো সেংলং মারাং পুহেনলো মান্দুং তাম্পে নাংজুপো জাবা পার্লার নাংতুমলো এডলেট ইগলিক লাক যাহো পিরবি মো দুর্মি ইংতাংফো মাহিন কুম্পাক নাংজুপো নাংতুম লুন নাংকুং মানপো লাসংসি লোরি ওয়ানসান রাংনো সেংলং মারাং মান্দুং তাম্পে জাবা পার্লার এডলেট ইগলিক মাহিন কুম্পাক মাওয়েট সেংডক হাইহুই লুন আজির নাংপ্লাংল লাপেন লাসন বানসে লুন তা বন্ধ বম হাক হতপেন তা কার্বি আতুমকে ইংলং আর লক হাবিদ হারাম লঙ্কু লংদাঙা জোসি কেদো আনিং গেহাং আলাম ইরিতুম এমে থাং তা চিচিনিল আনপাটা ইলং ওয়েট আদিম আনিংকান কে অং কেদো আং থেক ইরিতুম আফুর কিম অলং হবে লাসন সি প্লাং মেনা আলং রি আলো দবম পেন কোনান্নে আলাং সু নালাং আলং কালিতে লাংসো চিথিং আলং রিসো এ জাং আতুম লাং কাচিংলু আহুত কার্জুলং জির জির পো লাংসো কেলি আর কি মাতে তমন সো কেওয়াং পেন থেংপি থেংফাং চেক ইংহিন চিংফেত আজো আর কি ওতেক বসো কাংরেং আসে যাক বেগে খান আহুত কার্জুলং আজার আজার আসে আংতং আলং রিসো এ জাং আতুম আবাং লাপেন আসেং বে পেন চিংবুই দুনসি পারি সো পাও কার্জাং লং আসন সি তমন সো অলং নাংকা চিংবুই দুন তাম হিদি তাদো ডেঞ্জার সো কাদম্ফু হে হু হাবির আমির আংনিম নেমফুরু কেলং পেন নিং গাংসাম আরং আজে কাছে পি কেথে কেদিং পন আলং সি লুন হিরজির বন্ধ পম ওচে পম পেন লামেট লামচং

লাপানা পর্ণাং লিটম জুবিন গাট গেল নালুন আই পালুন আর জুইক লং টাংল আদুন থালুন আর জুইক সেনাং পাপন গেল নালুন আলু নালাম থে এন্ধারে এন্ধারে লাবাংস আলু নালাম আর্জান লাগে রোডর সিঠি আলাম আর্জান আলং পেন আর জুইক থু সেনাং লাবাংস আলুন

লাপানা পড়া লিটম এন্ধারে এন্ধারে পালুন পাপন কিলোনালুন আর্জুইক লং টাংল আদুন্থু আলুন আর্জুইক সেনাং পম্পি গগৈ কিলোনালুন আলুনালামঠে মেঘর জালঙ্গা পালুন লাবাংস আলুন আলামারজান লাগে আহেটুক আলামারজান আলং প্যান তাংতে আর্জুইক সেনাং লাবাংস আলুন

লাপানা পর্ণালি তুম পম্পি গগৈ কেলো নালুন মেঘর জলঙ্গা পালুন আর জুই লং টানো আদুন্ঠু আলুন আর জুই সেনাং জুবিনগাঁর লাপেন মৌসুমি চাহরিয়া কেলো নালুন আলুন আলামথে তুমি সুন আমারে পালুন লাবাংস আলুন আলামার জান লাকে আগ্নি সাক্ষী আলামার জান আলং পেন লাপেন লাবাংস আলুন আলামথে কেটক লাকে জুবিনগাঁর কেটক আলুন টাংটে আর জুই সেনাং লাবাংস আলুন

0: লাকে আকাশবাণী ডিফু জার্মিকে বাংলাকে এফএম প্যানা লংপেন মেগা হার্স ফারোই সিরাটক বরাসির ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম জার্মিক আর জুইক লংজে নন স্টুডিও ঘুরিয়া পরফাই ক্রেসি চকজি ডক ডক লিনাং লিটুম নিং আরলো আলাম থে আং টে আ লংপেন সেরজিনি তেরাং পি আনিং আর লো আলামথে আর জুইক সেনা
1: কার্ডম নীলিমেন কেসাজিনী তেরাং পি নীলি লাদাখ ওবে কি মি তোমা ফান এসনসনিয়া লাম থানিং টু আথেমা নন মালম

0: ke hair mask se logai noi hair mask se logai ra lapu 5-3 minutes bak lapu asap sapu massage noi massage tang lete aku nang puching ti tena langang sampen lang sampen jing ti alote conditioner long long conditioner bang lapu chividu noi midland pen adha achu pen pura scalp an bophonang ne conditioner ke chuching ju edi gale te conditioner ke phu an ben jing thilo pulote midland pen si achu adha pen si conditioner use nang pom conditioner use no nang phu ching thi an noi hodai ta ichu akam lo pote hodai ta langang sam se nei langa so bang and in that game kang sama por noi ke phang ok por noi hodai ta langang sam and si meji phu phan mangge lasala chingthi pon etlo polote engke la le engke chapakreng phunnoi gorom dihon bangke kreng da oji pot lapu blow dry kuri da tame stame kang sahan bangke kreng dar chat pot sabso dryer mari proi noi engke la sabso semi dry kuri lo pute siram bang logai nai hair siram bang kalte chu bang dry thure ji siram logai no siram logai phelenge full dry kuri noi engke lake nang chu la an silky pot smooth poje parlor ke da mateng lo nang chu imiji
1: চুরোপিগল নং লিটলান থান পাজর মি ফোন থেকে পর রিডিও কার জোরা তুমি তামি আলি নং লংদুন পোবসে নিং থেলো তাংতে নাংলি পান পুথনা কার রুজিয়ালাম থেকেলা পুহেনল নাংলি লা নন কিথান আন কেপাং এ রাবু আ হরমু হাই নাংলি কো নাট পেন্সি কে ওয়ান ওয়ান ল
0: নিলি সব ইসিয়া আদুকান দো গুহাটি পু ফেন্সি লা হক মার্কেট পু কপি মা নাং কে নাই পার্লার আসন আমু আন কে হদাক মানে লং লাভ লি ফু পেন গো আন মা পার্লার কে দোতমান তা হল দাক পেনসি হরমু সিতা মে কে বা নাং সেলো সব হোলসেল আর রেট পানাং সেলো আমি থাং চে দাম লে দা চক এফং চে দাম মই হদাক বাং নাং ফোন নম্বর এনুন প নাং প্যান কার্ড না এনুন প বাং নম্বর এনুন লাভ প এফং দাম লো পোলতে নাং কে চে দাম লে দা চক লো দাক নাং দি ফু পেন হেম তত লুন পুসামে কল করি নয় নাং কপি আসন আমু মা নাং কে নাং জি লালে ইক ডেট পুসামে নাং নাং মেসেজ সিতামে নাং পু সব তক লাভ নয় বাং লো নয় বাং এক আর্নি সি পাং আনতামে বাং এ জো পেন তামে নেক্সট ডে পিনিল অর্ডার লতে নাং নেক্সট ডে কে নাং নাং কে লে ল নাং ডিফু নাং কে লে ল বাং ডাক ডিফু ট্রান্সপোর্ট লং বাং নাং নাং লে লো পোলতে বাং নাং ফোন নাং করি প এঙ্কে আমি থাং চেন দাম লতে চক লো এঙ্কে আং আসন আধা আধা হরমু দো কে লং লিয়া সন দো ও মানে এক্সটেনশন হরমু কে কে লং আবে গুহাটি কে নে দিল্লি পেন্সি অর্ডার অর্ডার দিতি লবাংকে দিল্লি লং অর্ডার অর্ডার টিকে তুম গুহাটি লং এসে গ্রুপ দো এসে গ্রুপ লং সি দা পিপিমা কে নাং জিয়া সন আমুং আনতা নিতুম দাক আংটন পেন লং বেরবে পট চিক্লো যন্ত্রক পেন কে নাং ইয়া সন আমুং আন পুস্তা মে নিতুম অর্ডার দুন প এফং বেদ অর্ডার লাপ দিতল নীল কালার পান্তামে আসন মুং দো ও নীল এক্সটেনশন লং হরমু তা কে লং কম ও পট লা দিল্লি লং সি লাইনু দা সার দো লাখো আন মা নীল এক্সটেনশন কে ক্লেম দোকান কে লাসো সার পানসে অর্ডার প বাং দিল্লি পেন নাং বান পিপি লং
1: তাংতে লা নীল এক্সটেনশন বাং কে কোসন সি কে ক্লেম পলা সব থাক থানজি মা নীল এক্সটেনশন কে ক্লেম
0: থানিক পঞ্জি নীল এক্সটেনশন তা আজাদ আজাদ দো নীল এক্সটেনশন দা জেল পলিশ ফুলে কাপড়ে নীল এক্সটেনশন তা পলি জেল ফুলে কাপড়ে লাপেন লা নেল এক্সটেনশন বাং এ টিপস পেন ল টিপস প্লাস্টিক আর টিপস পেনসি থন থন ল পলি জেল বাংকে এসি জেল দো লা জেল সি লগাই সি লা পেনসি আচিমি বনাই পোহে লাহাই ল ইনকে আদরটা লাতুম কাপড়ে কাপড়ে জেল পলিশ পু বাংকে থাং আচিমি জং সি দো পুতে লা সচিমি রং সি হি পো লা সচিমি লং হি প লা হি হি প ইনকে আশেপ আনেল শেপ বাংকে বাং আক্লাইন্স কপিমা নিগে হাং নাং রাউন্ড শেপ সিনাই মা নাং ওয়েল সিনাই মা নাং ইউ সিনাই মা নাং স্কোয়ার সিনাই মা আলাং তো মানিং হাং আলিং শেপ সি নিতুম বাং ক্লেম পিপ বোনাই পিদুন পো জেল পলিশ বাংকে নাং নিংকানে সি নিংকা হানি নিংকানে থমলে নাং পু বিকক স্তামে নাং নাং ক্রেং ক্রেলো লাগে এলইডি ল্যাম্প পুলং লং এলইডি ল্যাম্প আর লো জং লাসো আরি ইতুম কি হিতাং নেল পলিশ আর লো চিবি আনসে লাসো নেল পলিশ বাং ক্রেং জি লাসো আনেল পলিশ জং সে এলইডি ল্যাম্প আর লো জং সে ইতুম চিবি বেবতে লাসো নেল পলিশ কে নাং ক্রেং সি ক্রেং ক্রেলো লাগে আসে লাই নেল পলিশ তা নাং নিকাহিনি নিকানে থম নিকান ফ্লিলে বিকক সিতামে নাং নেল পলিশ জং সে দোলাং পোতামে লাহাই নেল পলিশ আবং কে ক্রেং ক্রেলো লা বাহাই ফান বাংকে কি পুজি কে লাগে জেল পলিশ বলো গে জেল পলিশ তা মানে মে ও লা জেল পলিশ ফং লাগে চিহি লো পোলোতে নাং চিকলো জন গে নাং দুন লো লা চিকাক কেলো লাগে জেল পলিশ কে চিকলো জন নাং দুন লো আকো রিমুভার পনসিতামে কাক কেলো লাগে নাং তুম চেপা কাক চেপা প্রাই প্রেলো রিমুভার পেন দামে প্রাই প্রেলো নাং তুম চেপা প্রাই পোতে নাং তুম ফাইলার লং লং ফাইলার বোজার লং লং লং লসো ফাইলার

লাগে আকাশবাণী গুয়াহাটি বিউটার জৈথা কেঠানপনা বাংলি এরন রম্পি পঞ্চায়েতি রাজ আর মিনিষ্ট্রি কাপাতির পিপেন গুয়াহাটি আলংপিনি সেবা সে সমৃদ্ধি পু আংডেংপেন কিরু কাপাজির পনপথাক ইসি আংকাং পিয়া সাইকুলাত শিখপন পঞ্চায়েত পেন কেজাপন কিরু কাপাজির পনপথাক আমান কি পিপেন কি শিখপন বাংসু আসাইকুলাত আলং সেন্ট্রেল পঞ্চায়েত রাজ সেকাম আই স্টেট মিনিষ্টার এস পি সিং বাঘেল লাপেন মিনিষ্টার অতুল বরা কাছে টংডুঞ্জি আলামদো বাংসো আসাইকুলার অলং আসাম অন্ধ্রপ্রদেশ ওড়িশা পাঞ্জাব রাজস্থান লাপেনকে তেলেঙ্গানা পঞ্চায়েত আসাইখি কিলিকপন আদুনলার লাপেনকে স্টেট গভর্নমেন্ট আসাইখিয়া তুমতা কাছে টংডুঞ্জি আলামদো স্টেট হাইওয়ে অলং কেমেনে গাঁও পঞ্চায়েত লাপেনকে চ্যাম্পিয়ন কমন সার্ভিস সেন্টার আটুমাফান বাংসু আসাইকুরাত অলং আর্চু পঞ্জি পিউঠেরং কাচিথাং ডেট আবির কাজিরঙা লাপেনকে তেকে কেরাই কম্পনা ডিম্পিনিপেন কিজুই কেলাংপন আটুমাফান ইংকির পম্প বারলা পর লাপেনকে লাংগেথেয়া পুথাক মাথা দামসি বিড়ি কেপাহেমপন আটুমপেন বাংসু কাচিপেরাই আলামথে দেংপনল লামথে কাপে ক্লাংপনা টেংকে

নামপি নামদুর ঠেংপি ঠেংফ্রাং রাইকম নাংজি লাপেন কি পাংচু নাংজি আথিমা নামপি নামদুর লাপেন ঠেংপি ঠেংফ্রাং হেলো তুমন কিমি কিবানাবা ঠেংপি ঠেংফ্রাং হেলো ঠেং মেলাং ইকিবান পিয়াবা নামপি নামদুর লাপেন ঠেংপি ঠেংফ্রাং দুটিক আনসে মনি লাপেন কিরেং এত আপি আন্তা দু উঞ্চরজি লাহেনল ইরং ঠেংপি চরলতে রং কেবা ঠেংপি আরং ইথু নাংজি পিনি নাংলি ঠেংপি ঠেংফ্রাং রাইকমলতে পিনাপকে ঠেংপি ঠেংফ্রাং সে নাংলি ফান নাং রাইকম্প

কার বিজয় মেঘনা তুমকার জুলং বাংলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু ব্যান আদুন্থয়ের সন কেন সরকে পচিনি আলাম থে আর জুইকা আকাশবাণী গুয়াহাটি আলং আসামিস দি ট্রাইবস বড়ো কার্বি লাপেন নেপালি আলাম থে আফান আহুদা ডাক মতংতে কেজুয়েল এসাইনি আফান কে টকা সাদলাং নন কে বাঞ্জি আরু নিফাই থম কেব্রাইসি ভম কুরানি পেদোপনপ কটন ইউনিভার্সিটি নিউ একাডেমিক বিল্ডিং আলং আদা পরফাই কেপাহুর লাবাংস আসাদলাং পাংচিং পঞ্জি বাংস আসাদলাং আফান এডমিট কার্ড বাংকে বাংফুয়াতুম আফান ইমেল আজকপেন লু পন্টাংল তেবন সিতা কমানিয়া বাং ফুজং সি ননপু সিতামে এডমিট কার্ড লং রেলাং প্লুতাংটি নাংনিতুম স্টেশন কোঅর্ডিনেশন হাম ফাংলং ওয়াং পেন নাইচিং কি উঞ্জে লাপেনকে সাতলাং কে টকপন আহুত কে বাং আবাং ফুয়াতুম এডমিট কার্ড লাপেনকে আলাংনি লং কাচিপাং থেক ইপাক ফটো আইডেন্টিটি মতংতে পাসপোর্ট ফটো চেবান নাংজি কাপাচিনি আলাম থেকে লাপন চলো লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুন্থকে পিনি লামজে রংদে লংপেন বিদর্শিং রংপিপেন কে থানপন রবরা চিলি কে এ পঞ্জিয়া ফান লং লি কাপাসাইনে তাংটে লাবাংসো পিঠাক লামজে রাজুইক সিনেন।

0: আমাৰ এতিয়াৰ মুখ্য বাতৰি ইমানে। পৰৱৰ্তী বাতৰি বুলেটিন বিয়লি 5:15 শুনিবলৈ পাব।
1: নানিতম ডাইমে কাজুলং বমলকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংডিং লংপেন কার্বি আজামে লংপেন নানিতম লামজের কার্জু বমলকে রাবার আক্লিম কেসনসে পন লাপেনকে লাবাংস কালানা লাবাংস পুথাক বিদর সিং রংপিপেন কে থান পন লামজের কিজুত আংডিং আরজুপনিক সিনা
2: মেঘ আলং লিরসেংসাং আমেঘ লিপডামসি সেকেন্ডারি বেড আলং কেডো আরং আলং কাপা বন্ডামকে গ্রিন বাডিং ফুল আমেঘ আহু আর্থাৎ মুচর আটুম আমেঘ লিপডামসি সেকেন্ডারি বেড আলং কাপা বন্ডাম লাসা আবাং আবাংকে ব্রন বাডিং ফুল বাডিং আপর আহুত আরুয়ে জাং জে দেড নাঙ্গি রাবার বাডিং আপর নাংলে লোটে বাডিং থেকসে রাবাং আফান হাংদাম সিকিমে লাসন লোটে ইনুট বাহিনী আটুন্টা চার্লি ডুন থুলংজি আমে কাপা বনা ডিম কেপান আপলা কেপান প্লাস্টিক নিং কয় আফি লোটে প্লগ নাংপো শিক্লজন খ্রি ইসি আনবাক আরটা আনলে আন লিলোতে এ সন দাম মেল রবর আক্লিম আরং কুপুসনসি পোষণ কায়দা পেনসি পামান পামান পোমা এসন আবাং স্টাম্প প্লেন্টিং অফা লাপেন এসন আবাংকে পুলি বেগ প্লেন্টিং পুলো স্টাম্প প্লেন্টিং আবাংকে সেকেন্ডারি বেড আলং পেন ফু দাম পেন হিদি আলং এ সন দাম ফিট হাসন সেটাচ সেকেন্ডারি বেড আলং আমে কাপা বন্তাং আক্লিম আরং আপ্রাং পেন কিথিক টান আবেগ আলং পুথত কে এ দাম আক্লিম আফানকে পুলি বেগ সিডলিং আলংলে লাপেন চানং হি আখ্রেং পাদুকি পামেসি থাপ সিট হেডনাঙ্গি আদং আসন আলেন আলেন হুৎসি লংলেকে থাপ টাঙা বেগ হিনি হিনি পাচে পেট চম চম সি থাপনাঙ্গি পুলি বেগ আফান আংসং আতি বিন ঠাই পনাঙ্গি আমে কাপ বন্তাং আদিম পেন আরো কেমান আরো কেমান আমুখা সি পাংজৌ চটনাঙ্গি কালিতে আলংঘাফ্রে পেন কেবাং আরো অমুখাকে ইংপয়দুন দেড দেড়সি কেমে আমে কালং পেন কেবাং আরো আরও কিডিং কেথম মানবাক দলতে বাড়লা আহুদ রিট আলং এ সম দাম মেল রবর আমে কাপা চানা ডিম মাতে বাদুর নার্সারি পু এসন দুথুলাং বাংস ডিম আমে কাপা চান তাং আক্লিমসি সম দাম নাঙ্গি কে এ কাপাচিং হাই ফু থম থম বাগানটা চক আমে কাপা বন্তাং আলং পেন ফু থম আনবাগ ডিংলোতে চর পাচিং মাই নাঙ্গি বাংস আদুং আড়াই আলং পেন আমে কাপা বাং রং বা রংনি আনবাগ আনটা চক বাংস আরও আলং পেনসি আমে গানসি সেকেন্ডারি বেড আলং পুথত পাব নামথুনাঙ্গি নিকা নিশিয়াং বং পেন অক্টোবর চিক্লো মালম পুথত চর পাচিং মাই থুনাঙ্গি আথেমা হালা কে চর আমাং আড়াই পেন রুনি বা কাকো আরো কে মে পাবাং থু লঙি আফান মানে আবাং জংসি রবর আক্লিম কাপারি লাপেন কে কে সম হাই হই আকায়দা চালে আনি হাং আতুম দুটাংতে ওগরি লাপেন চুটেনালা সেন্ট্রেল রাবার নার্সারি আলং চার্লি দামা বারসাই পিপন থেকজি লান সিনেলি রবর আক্লিম কাপারি আলামজির থান পঞ্চত্ন
1: নাম তুম কার্বে যাই মেকার ঝুলং

আমাকে আকাশবাণী গুৱাহাটী মহাবাহু আন্দেন লংপেন আদনকে পিনি লুন চেঠাকের পনেন লংপেন লুন জের আন্দেন লং আপনার সাই লুন জের আর্জুক সিনাং কিলুন পন স্যামসন ইংটি লপেনকে বারি রং ফারপি আলু নলামথে সেং অ ই পুলুতে তাঁকে আর্জুক সিনাং লাবাং সুন্দর

লঞ্জে থাকা আংগা ইং কার্যুল হং বমলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি হাজাই মেঘলংপেন বিদিন বংশ লঞ্জে থাকা আংগা ইংপেন আধুসিয়া লঞ্জে আর্যুপন ইকসিনাং কিলুন পন প্রেসিং টিসোল আপেনকে রবিনা ক্রুপি তেন্টে আর্যুক সিনাং বিনি লঞ্জে থাকা আংগা ইংলংপেন আধুসিয়া লঞ্জের

0: এয়া আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু। এতিয়া শুনক বড়ো অনুষ্ঠান।
1: লাপোয়ানা পর নাংলিতুম গুয়াহাটি পেনকা পাচেতাক কার্বিয়া জাইমেক আর জুলং ইকটাংলু লাকে আকাশবাণী ডিভু জাইমেকে ব্যাং লাকে এফ এম ব্যান লং পেন মেগাহার্টস ফারুই সিরা তকবর সিরকেপ লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পান্ডা নাংলিতুম জাইমেক দো আন আর জুলং ইকজি নন স্টুডিও ঘুরিয়ে পর পরপাই ফ্লিরামি থমকেপ প্লেং টাংলু নেলি দহমিং লেংপি নাংলিতুম রেডিও কার্জু কে দো আনারা দাফান কারডম নাংপাচির ইকলু পিনিকে আরু নিফাই ইংকয়রাসের ক্যাপ ভোমতা আর্নি আদুন্থু ডিমাসা লিরমিয়ালুন আর্জু ইকসিনাং আলুনালাম থে হাইডিং লাপেন কিলুনাবাং ফুয়ামেন লাকে আশোক কেম্প্রায় তাংতে আর্জু ইকসিনাং

লাপোয়ানাপর নাংলিতুম জাসুদা ওয়ারি গেলুন লামা নায়ালুন আর্জুই লং টাংলু আদুন্থু বোদো লিরমিয়ালুন আজাই মেগাং ডেঙ লংপেন কিজুৎসিয়ালুন আর্জুই ঠুসিনা জাসুদা ওয়ারি পেনলে থট কিলুনালুন আলোনালাম থে মেগোনা মাদৈ নানা

0: Ador ke do ka do ka ve la hai hormone chindun ma se nili ta la hai clamp on
1: tang te nursery ma te a claim kar che ji a phan ge kupi pi ya a son si ke nang po
0: la su apu tha ka bang ke la a claim thank pi a claim ke e kar che apu tha ka bang ke has do pulo tang te ke cheng si hur bang ke hai sta bai nang po hai bai be plote long le pachik lam nang po hani long le pachik lam pen si la so dim chik lam lep soi lep lo plutang tel ke puli bek nam dom nang po an pen long le thap nang po la so long le thap po la pen long le pleng lo plute la so long le alena len tier po hai elen ajak tung pula bet po se bang pula la bet si si ge a bet along si rong suri si si along le thap po la sa along le thak long e po mati di amu nam si amu nam po ke ke bong bang chim po pu tu po e chok chok chok chok chok po e po la pen la sa thak bang ke barmi compost pu no hilong a hi pen ka tiar a har he la sa har rik po an ke la dak si lang pi po lang pi po hop tai ri pen batai si ma batai ni lang pi dun bom lo pu lo tang te la sa a thing pi a klim wang pu mati di a klim wang po an ke ki e ka chi pang hai na is ta mela sa dak phutni phutni an binang po la isia bet mane isia doral hela mang ke isia paril hai la bang ke phutni ra chi tim do po mati di la sa dak muni tum dam nang kok helar nang kok lang ke ap ma pini sta mela si phutni ke pupu puadar puadar ta bipo la son adaktin ta sa son mumbak ki phusta mela la beta dong beta dak ke dong no dak mati puare pen iren la pen ha puare pen iren phupo ha la si ke aso thing pi a klim nang me po nang ik si po nge jo la san lo a jong si mo a klim a we dim bula te amu thai do nang po ha la san lo
1: ni ko ana phi si en te amu ki e pen a rong ke wang po
0: la hapta ru ni pen ana te a rong wang po mati di a rong wang pen lo pulo tang te la ke aku la a rong wang det pen pulo te ru ni pen a philo te har lu dun me lo nge আমু লং কারণিম হরম তো কারণিম নিয়ে হরম তো থিংপি আজার বাংকি আজার দো
1: লং পিবিআর নামপো
0: লং লং পি নামপো লং পিপে পুলোতে লুম বাংকি লং এ পিতা লসন লহে জংসে মেথাং আরি ডেং লংপেন মটর দো মতে এ মেশিন দো পুলোতে মেশিন পেন আপ স্প্রে পেনস তা মিলো লাপেন আবে পুলোতে মিয়েরা যে লাঙে দু হ্যাঁ কম কমিয়া দম পুলো মা কাদ এটা পুলো জার পু হ্যাঁ জার প্যান বাতাই থমলে বাতাই ফ্রি আনলে দু আনতা তুমরা উন হ্যাঁ প্যান বি চেং বিটি হরবাংকে দু দে তামে লগে
1: তে লবেন সো আক্লিম কে পারি ডেট প্যান বা এ ডেট প্যান কমেন টু আর্নিয়া ফিসি কাতেরেক মিথু পো
0: লাগে কে চেং হুট কে কি চেং হরবাংকে আগস্ট সেপ্টেম্বর আছে ক্লো লম্পেন সে এপো লম্পেন আফি আন বাংকে বাক পো হ্যাঁ মাতমাকে পঞ্জি ডিপার্টমেন্ট শর্মা লসন লো হ্যাঁ লস থিং পি বাংকে আক্লিম দিং লো পুরোতে ইলিয়ং সে আক্লিম দো লো পুরোতে বাংলা ডিপার্টমেন্ট সোর্স তামে পন পো লপেন কুমার মানে আর্লিং এঠে তুমি তামে ইয়ং সে মিঠাং বগান দো প্রতে আফ্রাং ফ্রাং কে রবার বগান পি নে সে চেয়াল মতি দি নন বাং গেল হায়া আদর কে সুগে সু আথিং পি নং লে লো ল হায়া মুবাং সে হাল হায় রবার পি নে বাং কে পেনতে ল সে আলি গে দো পু ল হায়া থিং পি সে ল হায় তুম দা আর লাইং থে তুম স্তমি কিরি ল ল পেন নং লে থে মুন চ তুম দা ল হায় সে নং হাং ল এ পো ল সন ইয়া ল হায়া সে ইয়ং সে তুম ইয়ং সে ল স থিং পি ইয়ং সে নার্সারি মহাগানি পুস্তমে জলফাই পুস্তমে লাই তুমি ক্লেমরা পেল মতি দি জংসে হেক্টর হেক্টর জংসে ইচু ই দুন থাকল উপলো টে লাদাক পেনাঙান কেরেং বারসা ইদল লাসন লো জলাসে লাপসি কাদু একার বি তুমস্তমে জংসে আনিংহাং লো পুলো টে লা বাং আখাই লো লাপু নাম ইমে

0: non bang eda gu dalia nang le lo la bang ke mahagoni pulo la pen la sa dun bang ke jol phai pulo la pen ke kar bitum pulo do wa rong le la bang ke silika rong dulo la pen isi bang ke kar bitum ge the mukki pulo khomia tum bang ke muni puri sim pulo la ha he kiti se nili nursery cho clamp on bom ha thang jung jung ta sila hai nursery jo claim pu tax ta me mane long le thi mu chot chot tum pi ne ke la hai tum ke rong suri si rong suri ni rong suri phol asan son se bank ke nang hang ma ti nan dak pen si a sap su a war sai ke long pon asan se chi thek long la
1: tang ti nang li kar che pon a thing pi a claim ma tum ke botora teng ben tong kar che dun ma ma te ka ya mata archive ve ar me ma
0: botora teng pen si archive che pol ke আকুমি সিন নংসে দুপলতে লা কি লাঙ্গা বা মিসিন দুপলতে ঝাকা ঠেং পিবেনকে আপর পেতে এমে ঝাকা ঠেং পিবেনকে আপর পে নেই আর থেলা থে মুকে পুবেনকে জাং ফং সন হে আচিলি বিনো ল তুমি ক্রেং ডাং লুপলতে ই নল ল তুমি নামু লা কি ক্রি আপর নিং ক্রিং হুরে লা কি ক্রি মার্চ এপ্রিল চিক্লো ঘুর আমু এনন সেল আমি পুরি সিম বাঙ্গে la pen la silika bang ha hasur bang si amu eji amu hek si la pen la silika bang ke pujung jung ke amunda pomar ilut ke la tum bang ke arong wang we la tum ke la tum bang ke lang nim se busta thap se busta pen pathu se ahu hek et se te don thu se la tum bang ke madar bet pu bunai nang lang la tum phan ke মার্ডার বেট পু মানে সন লংলে বুই পো হে ইংরুফিনি রাই চাক চাক আন আবেট বুই পন পো লাস ডিম লং সে লুম ফান বংকে আলেন আলেন আলেন এ পন পো লাস আলেন এ ডেট পেনসি লুম ফান বংকে আকু আরং ইং সে মু মুন ফো আন দো পুলো তং ডাক আফু দাম পো আন সে পুলি বেগার লো নংথা পো পুলি বেগার লো এ পো মাতি দি কে বং বং চিম্পো এ চক চক চক চক পো লা এ তাং লো প্লতে লকে লাং পি পো মাতি দি লকে গ্রেন হাউস দুন মতি গ্রেন হাউস আর রুম সে লা তুম ফান কি বিনং কক পো সার নুং টিয়ার কান কক পো
1: তান তি লা সো আথেং পি বা ক্লিম মা ফানান চত মা সার নুং কি কিম পি নং জি গে মতে আসন তিনা ক্লিম মা ফান তা সার নুং কিম পি নং জি মা
0: আসন তিন নং নি ক্রিম গ তরেক মে আন হে লা তুম ফানান চত জল ফাই তা নং নি la matrula siluka bang direk nai la pen hala usuk to la pen la nim hai mohanim ki chu nim hai la hai tum bang ke asar nung dip nai la tum bang ke la hai tum bang ke nang ni
1: la bang soa thing pia klim kapa mi senji phan kapa the da prang chi phan ku pc ki pinang po
0: na so ki klem nai mang ke la la la mehguni la pen la siluka la tumbang ke bere thing pi pena ko la tumbang ke thang da nang ne lage ini inglong long le son la tumbang ke nang ni he pen ka pathe da prangi phan pi ne pulo tang te la thimu ke bang he ni thimu ke la hai tumbang ke jada piang ne he la matra thimu ke bang phan bang ke la barikha লা পাং ফাড়ল তেন ক্রেং লে তুং পাং ফাড়ল মাটি দি লাসো কাপাং ফাড় হুর বং কাপাং ফাড় হুর বংসি লুম ফানকে লাং পি দুল পুলো তংতে লাসো বং আথে রং দুর পো লাপেন আথে দা কেং পো লাপেন লাস থেমু কে বং কে কি এ বুস্তামি লুম কি আরং পাংলুম তেত সুতামি লুম কি হেনু মাতি দি লুম কে ফুট ইং কয় বানসে মা ফুটক্রে ফানসি রং রং ইনই লুমকে আবার গান লেজং সে ক্লেমজি পুস্তামি লু ক্লেমজি পুস্তামি লুমকে দিং ও আং দিং কে দিং ও আখাই বেনাং মতি দি ফুট ট্রকসি নার ক্যাব আনলে এলুবদে লুম হানকে আচি লুন তেং পেট নাই লুমকে আনকে হাস রং পেন লাস রং পো আর রুচি কুপো মতি দি আনকে লকে আথেং পি আর লুজ ফ্রলো আর রুম মেস মে থারল পুস্তামে লিগলং লো লাবানকে আসন সে নিলি নন হেমলং পিনচং বম লো ক্লেম বম লো
1: না মেথাং মাতা ক্লেম দা আর্চি বম লাপেন এ তাই পন বম লাপুস
0: অ লাসন জল এ বম লো লাপেন নন মাতা আথে তা নিলি গে লিগলং বম লো
1: নাং তে

0: bang sua ateng pia klima phan inking ke pena pe jogje phan nangli do waya son ba kupini asai klem ma
1: la ke bira thing pi pena ga por nanako ke la mehguni pusta mela mehguni thing pi ke bi chai nong da chuche lagi athe arong ben ke ho ar won da ho er lagi la pen la silika tala son kapajok na iban ke ki inket ke pajok na iban la hai thing pi long ban ke dawai ke pi hang ta pi peda se mela tung ke a vela tum han ki inki chuche la noni li putang thing pi an bang ya kapre ka thing pi bang ke chodet hai hala jol phai po bang phan bang ke lake arbo thorda ka por ang ki do lake lage pinela bojar pen ban pola han ke ap dawai e record ha la son hai na bar la bang bar bar ho ki inki do mati hasur e ve ba ku ve ni ba ap ru enda me lage
0: nang li pamu ke thana thing pi arong at mahaguni da ho jol phai da ho lahai thing pi arong ke lang un ma
1: lang ta un la tum
0: tang ti a ja da dim long le eta the lu bul
1: me la pen la tum ke no hok le is ta la pen la so thing pi bang ke in kan grip open pusta me ju flag me lo hala si guna son ra barnis pinang lang hen ten pu a thing pi ga li lo la bang ke in kan grip ho on sta me nang the pi po nang flag pi po in king ke ta chu chil a rong pen ma se ho dag lo ma ti lage la si la so thing pi bang ke মিচুটা বু বার্নিস তা পিয়ং নেলো লগে পালেং ফান পুস্তমে চুকার ফান পুস্তমে ইংকি ইংকেট মুগে ফ্ল্যাগ টাং তা পিনং নি পুলা সোজারা থিং পিলো লবং কি লসে আদর ক্লিমস তা মে থ্রক কে পেন কি কম গা বেদল হে রং লগে আদর
0: কি নেপ ও
1: অ রং তা পুমাত এর সিপ লু বার্নিস তা পিনং নেলো রং পিয়ং নেলো বাজার লহে লগে
0: tanti nangli karchia theng pia klima aphan ki nangli nangli mi thang ta che bom lapen ke jorda jor bom pu lasi ke jor jor ke arong i rong rong ma ke jor mati ang bang ben ma ke jor
1: i rong rong ni ke nang nam bang we he na bang da son ke rong rong ni bang ke lage nam ne bang ke nam pulo te suri pho suri trok suri hini na son adang e the tum se bang আর লাইন থে তুমা লং লি থে মঞ্চ তুমলা হাই তুম সে থিং পি কে কে নাম হ্যাঁ পেন মেসেন পু থেক লং লো ফ্রাং ফ্রাং এ সিগুন পুরমতি নন ব্যাংকে লগে সো থিং পি ব্যাংকে মিহিগুনি পু ব্যাংকে লগে কি মেনায় থিং পিলো পজার
0: হ্যাঁ
1: সো থিং পি কে এলো প্রত্যে এহে মাদুং আর এই পুস্তমে লগে কি হোডা কথিং পিয় পট হালালে নিম বসন হ্যাঁ আর ও চ নিম থিং পি সন লো লাংকে না স থিং পি বাং ফানকে আপেন থিং পিস তামে নাম কেক পি পে লাগে কেং লেপ থেটা থেটা পিক বোঝাতে যেন স থিং পি
0: নাংলি আমো কি পুয়াসন মহাগুনি আথেং পি লাপেন কে থিমু কে কারচে লাম দা নাংলি নাংথান ইগল তান্তে নন কে সিলুকা আলাম লে নাংথান ইকা সিলুকা কে কুপুসন সি কারচে নাং প
1: সিলিকা কারচে নাই কে লসন ল মু পেন গে থানে সন হেলা তুম তো আপ বেটা লং পেন আপ পুলি পন পুমতি নি আহি লিক তুক দম প কেলা পুলিথিন র ডাক ডাক প এ দম প ফুট সির কেপ আন এ দম পুমতি নি পেন লঙ্কে রং ডিং প লপেন লস রং ডিং লো পুলো তং তে লস আর রং বং পাঠে প লস থে বং বং থে বংকে কে পঞ্জে তুম দো রো আমু বংকে লপেন আস আমু বংকে দাবায় ফান কপ্রে কপ্রে ডিপার্টমেন্ট তুম তপন লপেন দবায়া কোম্পানি তুম তপন লসন লসে ইয়ং সে নাংলি ইয়ং সে হেক্টর সি মা চিরি ফর ফ্রক সে এই উন লো পুলো তং তে ইলি তুম লস সিলুকা লং বেন স্তামে অট এ পিন ক্লেম ক্লি পিন পেন সে লি নিকান সি পেন ওয়ার সাইকে লং ই পন বাঙ্গেলা ডাক্তার ইং লং লং লে খালি দো পুলো তু লস আর দিম মানে হুম চস তামি ইসি আবার সাই কে লং ই দোলো হেলা তা পেন আনা টাঙ্কা ডুপল বাংটা সন সে গভর্নমেন্ট তুম ঠিক লো লপেন লস সিলুকা বাংকে এনে কে থেং পি ইং ইং গালি লা বাংকে দাবায় ফানসে ব্যাংকে এনলো আহমু আথি সে লকে লসন লো লপেন ইলি তুম মিঠাং তা জুম জুম পুস্তামে পিনে কিসো পিনে ফানস্তামে লা বাংকে কার বিদুম তা এন্ড মুনি তুমটা বুঝলা সিলকা ভাঙালাম থেকে লাঞ্চল
0: tante siluka klim karche ke niko ana pc ke thepo
1: tatum

0: Varsai kavidet ke vilum mati ena si klem nai palam
1: nangli ki e thing pia klim la pen kinangli ki e a thing pi a the ka cho jor pen la hai ang ton pang room bet pen nangli ning kani siang bong ko an si ki long
0: no na ku bang ki nilita a klim si jor bom na mati di a the ke jor la pen a thing pi pusta me lage non ha si klang mi lang mati di no na bang ki nili bang la the mu ki homlam pulo the manipuri symbol hai la bang bute rong throk si athelik long lo labang ke athelik long bustani libang ke bangke jor ke dor chini dun he bojar ke ethik re phok re truck sak ke plus on asion ling lo hai ta me non bang ke te bokte rai pujir pijir podo ma akki jo se pi ati ti yel ha the bang ja hak pi po ja ka chili phan khang po la san yas ki bunai na henon ko ke
1: tang te padu si lam ni na arjik thulang nang li theng pi ya claim kar che ba theng pi ke a pen la pen ke thesire ke a pen ta em tu ni si chip mang reng i un la pen ke nang li o ve ki mi atom phan an ning ki rung a son pachini ing chim
0: ta pachini ing na la pen ke nang sar lo na kar ju aratum han ke pachini ke nang sar lo la athe la la ili tum taon ke dol pen rong du asap so ke pek do mat ka do ve kaching hon kar bi khai phanili ta na sa puthak bang ke pachini ing tu athe lalo nono din ke itun ke boreng warsai ke chan pen pot komo mati di ase bang khai long li tum sta melang dun pen se la haya khiti ki e karchi la pen kadu vista me klem nang pa la pen atok anu long sta me hala hai tum long sta me un pulote ili tum dam se ningma thalam la yong se pine consila sor pen pine var sai du pustan asante hala singa son mate la son lang lok su la hai dimbang ke ki e kar chi var sai ki claim nam ji phan se ni ni chi sik ke chi sik lo hai an pen la lo ke non hura din mang ke la lo je rong lam mang ke la hai akki dinga thank pi e de nang po taun la pen rong mang ke la pen ing long lam mang ke la pine thank pi sta me me thang long le the u mati সলং লেবার সাইড পুতেল থিমুকি লপেন সিলিকা লপেন লহাই জলফাই লহাই হাই কে তুমি কি এ গনাং সলমতি দিলা তুমি কে কি এ নাই লপেন লা ক্লিম গচ পোয়াং বাংকে লা তুমি থেক থে দেলাং মতি দি লাসগে থান নামি ফান বাঙ্গি নিলিতা ইয়ংসি গভমেন্ট পেন পিনে ইয়ংসে ওয়ার সাইন পি পুলতে কাউন্সিল সর ওয়ার সাইন পি পুলতে লা long thom thi mane la lo along kapre kapre la khelo chinthong long son la pen hala dirgendeng la pen langrok su singhason la hai bang ni li thanam tung duk laga kaching hon pen a joine
1: me pig alam lo nangli ke thanalam ta tangte nangli pen theng pi aklim garche theng pi ke a la pen thisire ke a alam che than long apot ninga rong lo la si nangli la ana sai ki ong pen setami apor nang chi pi apot churu par piklo ar nam le nang li long la pen chu klem chu dama sai long an sadami a hir jumi nang pa pi dun lo na pini ke apor lam ta do ko ka pot ili tum chingki che thana lam the ke la pu an le ing toni kok lo na kardom
0: kardom
1: la pon apor nang li tum rong ru ba jai me kang deng long pen theng pi arong ke a phu thak চেহুচিপুত আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী ডিফু কেনাং সৎক বচিনি আলাম জিয়র আর্জিক থা আকাশবাণী ডিফু আজাই মে কার্জুদুঞ্জি আফান আর নিবাং তা আদা পরফাই থ্রক্সিরা মিনিট ক্যাপ পেন পরফাই সির ক্যাপ আন লাপেন আর নিগাং সাম পরফাই ফ পেন পরফাই থ্রকরা আচিটিম আন আকাশবাণী ডিফু আজাই মে ইউটিউব লাইভ স্ট্রিমিং একেরা পেন নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আকাশবাণী ডিফুয়া যাই মেক কেদো আন কার্জুদুঞ্জি আফান আদা পরফাই ফরা মিনিট ফ কেব আপর পেনাজো পরফাই কেব আন এফ এম বেনা লং পেন মেগাহার্টস ফারুই সিরা তকবর সির কেব লাপেন নিউজ অন এয়ার এপ আকেরা পেনতা নাংলিতুম আর্জুলং ইকজি লাপেন আম্পার ডাকা পাচিনি জি আফান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব আলং পেন্তা নাংলিতুম আকাশবাণী ডিফু আলং হুমরিদাম ইকতামে নাংলিতুম জংসি কাচুনিং রিয়ালুন জির আর্জিং তুং পুলোতে

লাকে আকাশবাণী দীফু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাইট্রক্সি প্লেংটাংল আদুন্ধু কার্বি ডেড লংরি চিংহনালুন আজাই মেগাংদেং আলং আফ্রাংসি দিলীপ কাথার কাবন রং ফারপি মিয়েন্দার লাপেন আরি সাংহুয়াতুম কিলোনালুন আর্জুইক সিনা আলুনালাম থে ও স্যামসন নাংকাই পেন

লাপোয়ান আপর নাং লিটুম জুবিন গার কিলুনালুন আর্জিক লং টাংলো আদুন্থু বাবু বারোয়া কিলুনালুন আর্জিক ঠুসিনা আলুনালাম থে রোড।

0: আঠি হেলা কিছু দেং বেগ জিয়া বাংকে আমেক আলা রেটিনা সিতা মে নর্মেল আংকে আমেক আর ঠো সিতা মে কি ক্রেঙ্গালি নর্মেল সি দুজি লাহাই সব মেসেন পুলোতে হলা কি পিবে কা বাং চার চিলু পুসিতা মে কি দেং বাংকে চারি
1: কালা কালা মে পিগা সাইলো ডক্টর তাংতে এ রেডিও কার জুয়ারা তোমা ফান নাংলি ননি সন নাংলি ফানাই থান পন পাজির মি ইক থান এলি এ নাংকার জুগাং তুঙালাম থে লাপুহানল তাংতে লা মেকদান গাছি পি জিয়া বাং চিবই ডেট প্যান অপারেশন আসাই কি ক্লেম জিয়া ফান এ মানে আই ব্যাংক তোমা ফান পার জু পেনসিল আতুম বাং জি পুলো তাংতে লা এ আই ব্যাংক প্যান কে বাং আতুম অপারেশন আসাই কি ক্লেম কো আনা জির ডিং জি লা নাংলি থান পাজির মি পন ইক জিমা
0: এভয় আই ব্যাং লং আলাম বাং পালিলোতে এখলে ডাক পেন আই ব্যাং আলং কেকলেম আবাং ফুতুম বাং ফিতুম দুজি লাতুমকে হেম আর বা হসপিটাল লং কোনা চে বাং আর পুমকে দোমা হুলে ডাকান বাং ফিটব কেবাং পেন আলাং তুম বাংকে আমি থাঙা কাম চে পাং চেং ফিটব লা আমি কাকে চিঠিং বাং ইংটি পঞ্চেন সিকে পো না কাম লা বাংকে আনা পর এন ও এ জি আসাব সোতা আবেলেগ আ নিয়ম কেকলেম দাম লাহাই আপর পানো হোক হেজি আলাং তুম কে বাং পেন সো অপারেশন কে আপর কে নাং নাই তা 15-20 মিনিটস মিনিট ক্রে ফোরা মিনিট ইং কয় আন বাকসি নাং চে লাসো আং বং পেনসিল আভি সিটা মে টেন আসাবস টেন এম এল বাক পঞ্জি লামো আভি আ পরীক্ষা পেনে আভি পেন কাছি ওনা কে সোদোমা আভেমা লা কে চেক আপ আভি সিটা মে লা টেন এম এল সিরিঞ্জ পেন পঞ্জি এংকে লা পেন লা আমেক বাং ইংটি পঞ্চেন পো আলম সোভে জে আকে অং নাই মিনিট ক্রে ফোর মিনিট ইং কয় আন বাকসি এন চে
1: মেপি গালামলো ডক্টর তাংতে এ মহেত ইলি তুম কাছে থানদাম হরই থুফি নাং নাকল জ এ কিসু ই বিবেন কাছি উনা কিসু কি দো তুমকে মেক আদান জিপি পেডেট সিকি মে পাসন ল তাংতে ননাসন ই বিবেন কাছি উন কালি টিউবারকুলোসিস আসন টিউবারকুলোসিস কিসু আসন লাসন কি দো তুম পুলোতে লা তুম জিপি মেজিমা
0: লা দান কি পি ইভেন জি নিংকে হাং তুম লা এভয় আলা কাছে চাকালুলে সাইন দু নোপুলোতে এনেকে সব আজার আকে সোলে দু নন সিতা মে ডেংকে ডেং লাভ তিতি আই বেং আহিন পেনকে মুঠে লা মানে বাঙ সে ভি পেন গাছি উনাকে সো দো লাহাই দো পন্তে লাহাই আমেকা বাংকে মুনিত বিনং বাং ফানকে দান পিদাম দেলো হু লাহাই আমেকান বাংকে বি কক পো রিসার্চ পারপাস লাহাই রিসার্চ কে ক্লেম ই ফান পেনে আকি মি লাসন মেডিকেল রিসার্চ বা আমেকা রিলেটেড পেনে আর টেস্ট কি করি লাসন ফানসি বি কক তিতি লা পেনকে আকে মি আনা মেকা বাংকে লা বাঙা মেকে চেচার ছে কর্নিয়াল ব্লাইন আপ তুম ফানসি দান পিপো কে পা চেচার ই ফান লা পেন আমু পেন তুম চে থানচন লা আবি পেন চিউ না কি সু পেনে দোকক লা সঞ্জাত আমেক আন বাংকে রিসার্চ পারপাস হানসি বিকক পো লা পেন টিবি আ কি সু পুনন আমু পেন এইচ আই ভি পুনন লাহাই আকে সো কে দো তুম ফানসি তা মে দান লেছি পিজি পুলোতে কে দেং কে দেং আই বেং পেন কে আনুতে না ফান্তা দেং সেটা মেহু লাহাই বাংকে রিসার্চ ফানসি এন ই রং পো হালা বাংকে বাং আমি কে পাচে চার ফান কে পিদাম দেলো
1: কালা কালা মে পিগালাম না ডক্টর মে পিগালাম নাংলি পুথত রেডিও কার জোয়ারা দা তোমা ফান নাংলি আলাম থে কি থান পন লাকে লাপেন পুথত নেলি নাংলি ফান নাংকার জুথু জি আলাম থে লাকে মেক দান কাছি পি কপি পি আলে রাদা তোমা ফান কপি পি সিকে দোমা নাংলি নাং থান পাজির মি পন তাই
0: আম মেক দান বা আই ডোনেশন পুকে লাগ বাংকে ইসি এক আদর পেন আলাম পেন লাখাউ নেপিন আদান প্রাইসলেস গিফট লা বাংকে লা পেনা বাংকে মানে ইনোদা বাং জং সে দান পি পুলোতে ইনোদা মুনে আমেক ইনোদা মুনে দান ছিপি কে আমেক হিনি পো লা আমেক হিনি পেনা জক আবেলেক বাং হিনি আমুনে কাছে চার চে তুম পের থে চে চার ইদুন পো লা বাংল বেনিফিট কে আথে লা সো কে সো মে না বেনিফিট আমু পেন আদর লাখা উনে পি না দান পো বাংকে লালো আথে লা সো আ হরমু আমু পেন নীল তুম চে থানাচন লা কর্নিয়া বা লা ইমেক পো হরমু কে বজার লং নাম লোক হরমু কালি লাইক মুনিত আনিং কে মে পেন দান ছিপি তে ক্যাং মনে ছে বই জুয়া ফিসি তা মে মুনে দা তো মাবাং আমি কাবে মুনে তো লানি মেক পেন আছে চক পাচে পাচে চার ইনাং পো আকে মাথা দো পুলোতে হালা কর্নিয়া ব্লাইন কর্নিয়াল ব্লাইন্ডনেস পেন কাছে চারি এ আমুনে দা তুমবাং চে চারি পো
1: কালা চুরো পেগলো ডক্টর নাংলি ফান নাংলি মে পেগালাম সে রাদা তোমা ফান পাচে তাক ইগলো তাংতে আমাহাং কি থেক পেন আমি কাছে চার ছে মাতে ব্লাইন্ড বাই বার্থ পোয়া তুমা ফান তামে লা আই ডোনেশন মাতে মেক দান কাছে পিয়া তুম জং সে পি পুতে লা তুমা ফান আমেক পাদু মেমা পাছে চার ই মেমা
0: লা কে জন্ম পেন আমেক চেচার ছেদেত ওসোমার তুম কে জন্ম পেন আমেক চেচার ছেদেত তিতিয়ে আকে বেলেকা বেলেকা কে সোদু ও
1: কালা
0: আজহা

0: তুমি লেন্স কে পাং হোনা প্রবলেম দো আজাক
1: খেলা।
0: তোমাং কে হলা রেটিনা প্রবলেম কে দো পেন্সি ও সুমার কে জন্ম পেনছে চার ছে দেত আসন তুমতা দো এং কে আজাক তোমাং কে আমু পেনলা আমে কাং বং লং চিথিং ল রাদিম লং বাং কে পাং হুন না যা দো কক সিতা মে
1: খেলা
0: আন্দুং আ পর্দা আর থু লাহে কে সব মেসেন পুলোতে
1: খেলা
0: লাসন আ তুম ফানা বাং কে লা দান কি পিয়া মেক পেন পা মে ও জং
1: খেলা
0: সি হলা আমে কাছে চার্চে বাংকে আমে কাছে থিং লর নাং জিয়ে দিম লং কে পাং হুন দো কক জয়নে পেনসি কাছে চার্চে পুনতে লা
1: খেলা
0: সনো সোমার তুম ফান বাংকে পা মি উঞ্জি
1: খেলা
0: সিতা মে আকু হলা আবেলেক ও সোমার কে জন্ম পেন কপিয়া কারণ সি চে চারি এ দেট মা লা সোয়া টেং পেন ট্রিটমেন্ট করিল তে মে পো
1: খেলা
0: কোমানে ও সোমার বাংকে জন্ম পেন জং সি হলা লেন্স কে পাং হুন বা ক্যাটারেক দো কক লা সন ফান কে কনজেনাইটাল ক্যাটারেক পুল
1: খেলা
0: লা সন তুম ফান পুন্তে হলা লেন্স কে লার বেন্টা চে চারি দান কি পিয়া মে কালি দে চক হাসন তুম ফান বাংকে
1: খেলা
0: এংকে কোমানে ও সোমার বাংকে প্রিমেচিওর আপর চক চে আপ্রাং বেন জন্ম দে তিতি তুম ফান
1: খেলা
0: আই সি ইউ লং বিসি অক্সিজেন লাহাই কি পি পেনসি কে পারেন ইউ সোমার তুম ফান
1: খেলা
0: বাংকে লা তুম বাংকে রেটিনা হেন ওদাক তিতি
1: খেলা
0: এংকে লা সোয়া জক পেনসি জং সি চে চার চে দেট লা সোয়া রেটিনা খে ইং নো পাচ্ছি বা মেকআপ পর্দা খে ইং নো পেনসি চে চার চে দেট পুনতে লা তুম
1: খেলা
0: ফান বাংকে আকু রেটিনা আবেলেকা ট্রিটমেন্ট বাংলো
1: খেলা
0: হুলা বাংকে আমেক দান কি পি আমেক তিঙাই দা নাং নে হুলা বাংকে
1: খেলা
0: এ খালি লা আমি কে পাং হুন চিঠিং লর নাং ইয়া দিম লগে পাং হুন আমি কে সোলক চত দো লাসন তুম ফান পুলোতে দান কি পিয়া মেক পেন্সি পা মে ইনাং পো
1: খেলা মে পিকলো ডক্টর কি অং দুং রেডিও কার জুয়ারা লানাং লিগে থানা লাম পেন আলে দু পিকলো পুনে লিজটা মে চিনি দামলো লাপেন নিং দা থে দামলো থাকতে পা দুসি আকার জু নাংলি ফান আকার জু জিগাং টুং আলাম থে লাপু হেনলো আই ডোনেশন মাতে মেক দান কাছি পি জিয়া ফান আনাম পিনাং জি মা মাতে হালা কাছু দেং দু নবাং হালাং তামে অপারেশন আফারমান মাতে লা মেক কিমি কিলং আফারমান আলাংলি আনাম পিনাং জি মা
0: লা আমো বেনিল তুম চে থানবো মাসন ল লা বাংকে একদম আদর লাখা উন এ পিন আদান আমি
1: কালা
0: দানা বাংকে
1: কালা
0: লা সিলা সো আমি কা দান নংকে কাচি পিজি তুম সিতা মে তাঙ্কা লং পন পে লা পেন হুলা কিছু দেঙিয়া দুম সিতা মে তাঙ্কা পিনাং নে লা বাংকে
1: কালা
0: লাদাক বাংকে লা তাঙ্কা আলাম বাংকে কি পিয়ে তুম সিতা মে পিনাং নে আকো হা আদান ছিপি তুম সিতা মে তাঙ্কা লং পন পে পয়সা লারলে কি পিনাং জি কালি
1: কালা
0: আকো হা কেচো দেঙা তুমতা হেদি চো নাম দুঞ্জি পুয়া হরমুতা কালি
1: কালা
0: লা বাংকে আই বেং লং লা সব রেজিস্টার কুমাত মাছে লা আমেক দান কি পিয়া মেক কে নাং জি মা
1: কালা
0: লা সোয়ালিস তা দুপ
1: কালা
0: এংকে লা সোয়ালিস আর টেং পেন্সি নাম সিরিয়াল নাম্বার বাং দোজি সিরিয়াল নাম্বার 1, 2, 3
1: কালা
0: লা সঞ্জাত সি একদম সিরিয়াল দো থর্প লা সোয়া টেং পেন্সি বাং নাং হাং জি
1: কালা
0: লা মানে বাং দান ছিপি তাঙা মেক নাং লিলো আই বেং লং প্লোতে হুলা নম্বর 1 লং কে দো বাং ফানসি হ্যাং পা প্রাং পো
1: কালা
0: এঁকে হুলা বাং লং লো পুনতে আকো নেক্সট মানে দান ছিপি থুলো পুনতে আকো হালা আফি আকো সেকেন্ড লং কে দো বাং ফান্দা হ্যাং থুন পো লা সঞ্জাত
1: কালা
0: লা বাং কে মানে তাঙ্কা পেন্সি নাম দাম পো নি বাং সি হা আফি কে দো বাং সা আপ্রাং লং নে সি চোনাম দন দত পো চিলগাই দুন চগি পুলা সঞ্জাত কালি
1: কালা
0: লা বাং কে
1: কালা মে পিকলো ডক্টর নাংলি কে থানালাম থে তাংতে ডক্টর পিনি কে আপরালাম দু কক পটসি ইলি তুম কাচিং কি চে থানাং জি আলাম থে কে দু পিকলাং তে মা বনতা মে থি হে কাপরং বং পেন মেক দান কাচি পিয়া পুথাক আসন আসন আলাম থে ইলি তুম চে থান দাম লং পট নাংলি ফান চুরুলো লা ইলি তুম কাচে থান তাং আন আলাম থে রেডিও নাংকার জুদুন আরাদা তুমতা আলে নাং লং দুন পবসি ক্রয়লো নাংলি গে ক্লেমা সায়ালং আর নামলে আহির জুমে লান সো সে নাম পা পিন লাসি পিনি ইলি তুম চি হুচি পুদা লাম জির কে লাপো আন লিং টন ইগলো না পুথ নাং লি ফান সুরি সুরিয়া কার্ডম নাম পা জির ইগলো কার্ডম
0: কারণ লাপোয়ানা পর নাং লিতুম মেঘদান কাচি পিয়া ফুথাক ডক্টর লক্ষ্মীমাই বেপি লাপেন হুটবাং হেলভেলিন তিমু পিয়া তুমাং বং চেহু চিপুট আর জুইক লং টাংলো লাকে আকাশবাণী দীপু এসন কেনাং সত কাপাচিনিয়ালাম জির আর জুইক থা এলপিজি মাতে চুতুন চুদ্যাং গ্যাস আর না টেং পেন চুথর নাংজি কুনাত নে কে ব্যাক পেন গ্যাস কে টেট আং নিম ইং নিম লং পুলোতে রেগুলেটর সুইচ ইংকির সে রাক পেন হেম ইং হাপ পি লাপেন ইং হাপ সো ইং পু এট নাংজি চুতুন চুদ্যাং গ্যাস আলং থু আ সুইচ লাপেন রেগুলেটর সুইচ দা চুতুন চুদ্যাং টাং ডেট আফি ইংকির পামি নাংজি এলপিজি সিলিন্ডার পেন আলং থু আলং আন গ্যাস কাপাচে লেংজি আফান মেসেন রাবার পাইপ সি চিপারি দেং নাংজি এলপিজি কে কায়া হুড গ্যাস কে কায়া লাইটার সি এ নাংজি মিকয় চেট আসো পেন কে কে কে দেট নাংজি এলপিজি আলং থু লাপেন গ্যাস সিলিন্ডার কে ব্যাক লেট দো পুলোতে গ্যাস এজেন্সি আসাই হেম আলং পনসে রাখ সি হাদাক কেক্লেম আসাই খিয়াতুম

0: กิทานลงลบปลาสพุทธะเรดิโอการอยู่ระดับธรรมพันกิทานปาจิรเมียปอนตั้งแต่กี่ให้เอพุทธนิลินังลิพันนังการอยู่ทวงตุงลำนนเกคลาส12อันเกอลิตุมเอคาร์เบีย subject เอ MIL ดูโลเตมาตั้งแต่เอคอลเลจลองมาที่ไฮยูนิเวอร์ซิตี้อังเดงอันเซตามีคาร์เบีย subject กับชาร์ลีลองเจพันปุระนั่งลิตุมปีนี้เก่งคำกับชิจอร์ปอนปีนี้ลับปุ้ยใส่กิเดงปอนลับปุ้ยซ้อนดูอีกมา
1: ลาเกเรมอปันปุ้ยล้อนลิตุมลาชิมินสตาร์ว่างหัวเสียงสีกบุลมามอปันพวกมายังมีชิกโลยังมีชิกโลเครนเนอร์แคบอนีดังดิฟูลงลาสามชิมินสตาร์ฮิมอนต์บิชเชสอร์มากระวังดูลาสู้หัวเสียงลิตุมปุ้physically เนี่ยปุ๊บจะปังคังสาระชิงกิโลแล้วเป็นอัปปาร์ตันที่ตัวเมมโมรันดัมปิดุนซีปินปูร์หรือปิดุนซีอาดักมาซีดีกรีอาอังเดงันที่ตัวเมทานงยี่ปานาวาร์ไซนังปีนัยอาซามาร์โลเกดอันอินูฮาร์ซิตี้กวนมาเกดอฮัลลาบังสวาอินูฮาร์ซิตี้อารูมเกดออาคอลเลสลองอันสิตาคาร์บิอาลัมดีกรีอาลัมเกตอกลงยี่ปานาวาร์ไซนังทูนัยปุ๊บสิ่งที่ตัวชูนิงรีดุนโลและสิมูฮัดดับปุ๊บล้อหลังลีปุ๊บล้อเจ education minister หลังลีรูนุสปิกุเป็นเชียงวัยติดติ๊กหลังเทคนิคเอลลัมดูแม่นดักกว่าเชียงวัยเกนังท่านผิดอุนิผู้เสด็จหลังลีนังทักกันแล้วเป็นนอนนี่ตุ้มชิงกี้ลงแล้วหลังสิตาหลังตุ้ม positive สิหลังตุ้มนี่ตุ้มพัน respond นังนังเงินปอนด์ล
0: ้อนังจะรู้ปิกล้อนังลีอันนี้เสียนี่เกล่ะเมื่อสนับบิดาวันอีกจีพุสนังลีตุ้มพันนิงเกเทตาเมนังผิดอุนิล้อจนังจะรู้ทุเลทอดล้อนังลีละสอลำอันนังท่านปอดเอพุทโธนังลีพันนั่นที่นังอาร์จูทุอีกหลังเกให้นนมามัดเกคาร์บีอัลลงapuru ke ingchuk ingchuk piklo tema hirjir ta melamjir ta meke tok atum du piklo non mamat research based punang ho tarlipa me tok dak pen lahai a lo thoy bang ke litumalong ing ar ik ola la so puthak nang li pipu ikji la pen ke pine lamera me pen la so puthak sai ki ding pon japan pine gimang pon la puson du ik mala honon mamat
1: la bang so nang lian kar jo lam mang thoka ahok pikram lo kenang sot lam lo pusin ta matha la so lam bang ke কারবি তুমা হকলতে মা কা প্রেক প্রেক আলামজির তুমুসু বাহির জির লাগে তগলো সিতাই তুম কেনাং জি লাঙা কিতাব ফাই মতা বেলা ইস আ কা কুপুলমা আহিন আহিন কে কেলাং নাই আলাম দো লা রিসার্চ বেস মানে লা স্কুলার তুম মলা কা চার্লি মি তুম লাই মেদে কুপুলমা আগে পুম জি লা কেনাং সট ইতো আ হক আলাম কে লং জি ফান লা সন কিরি তারলি লং ইয়া ফান লা সন আপু সন কিতাব কম্পি গলাং ইহিন পেন লাং মলো পুরে নয় তুম লং আভে পিন হাকি তাব দলাং ফুর কে মো আসাম আলো কাপরে কাপরে কা খাই তুম আন কি দি মাসা তুম মান্তা বাং আমে থাং ভাং আ খাই ফুর কি মো দু ই তুম কার বি তুম লা ফুর কি মো না চি টক থেক থেলাং লা সোন থাকসি চু হেড নি তুম লং নিউ দিল্লি পেন বাং লা ফরেস্ট ডিপার্টমেন্ট তুম লা তুম পুলো না তুম মা লং নেচার পেন নেচারাপ নাম পি নাম দুর পেন কে হাবিট পি মারা দা পি পেন কা চেরাপ লা সোন নেচার পেন কা চেরাপ লা পুসোন নে কিতাব দো মা পুনাং কেরি নি তুম চেলাং এলো লা বংসো কিতাব তামা দুরা তো গবাং বেলাং লা পুসন থাক সি তুম কারবি লং কেনাং জি আবু আসন দু পিগলাং সিতানন সি লি তুম কাচেরান মি পো বিসার সন লাং বড় ইগ বম লং লা সিনন মার্কে আবেলাং সিতা ইসি হিনি কাবে দেত্তা কালি লা বংসো লং কে ইসি হিনি কে দু সিতানন মার্কে নাং ইয়া কিতাব দু ইক পিংলাং লা বংকে নন উই কি মিয়া তুম লা সি জাসে মেট পেট লা লাই হুয়া পুথাক লামজির লামজির পুনাং কক পো লাই লা কিতাব তক পিগনাং জিলাং la sini tum bor ik bom lo sita non matke li tum long dorlim mane pen la sona vela non matke sita itum kawe data kali do pak pani do la puson jo
0: kala me pik alam lo ke hai nang chiro pik lo nang li la sopu tha ke thana bajir mi apot dang te ke hai mu het nang li kaning je alam pining ke pak pharisi a kitab ka paklang je phan ki mang do pu dang te la so kitab uve ki mi atum phan non radio nang kar judun atuma panang li than pun ikjima ko an ang dengan se uwe gi mi atuma pan la so kitab ki tok dun japan avar site holo la met ame long che pa og dun vega tum nang jima mate po an uwe gi mi lo pute tok thek lo te ki tok dun avar site do jima la so puthak ta menang li than pun ikjima
1: a hok lo bang so lam bang ke yong si ko ame ke me sen na ke tok tu pulo te la bang nang tok on te madu phan se tum denge ponik po la pen ka pachini do ni tum whatsapp group pulason ka pin ka semar do hala bang so long si ni tum pasini penangan pasini long lo nitum nitum makemang la puson de khelo la pak pharu kitab pulo tangte pulonang la pudalonang la jutang puthak dharok isi pak kep ba tumuso puthak pak kep mate dhejir puthak pak kep mate la son research best puste la son kitab ta pak kep la son si reprint ta kenang sor kenang sor kitab do itum long karbia khai long na phako ko kitab ave pin bin ave pin do son reprint kitab ta son pak kep ওই লাপুসনে তুমি সি এ তো মাকে মাং দো লাবাং সব তেং বাংসি

আং দেলং ইনুত পেট আসে আলুনার জুইক সেনং আফ্রাংসি বিদ্যাসিং রংপি কেলুন আলুন আলুনালাম থে নাংলি ফান পানংসি তাংতে আর জুইক সেনং